0: তোমালোক কর্তব্যর প্রতি নিষ্ঠাবান হবা, সাতর বয়সতে এই গুণটি তোমালোকে নিজর করে লওয়া উচিত। দহর প্রকৃত সেবাত আহিবলৈ আৰু নিজকো জীবনত কৃতকার্য করে তুলিবলৈ হলে এই গুণেরে গুণী হওয়া বিশেষ আবশ্যক। ইয়ার মানে তুমি নিজের গোটেইখিনি শক্তি সামর্থ্য আর আগ্রহের সৈতে তোমার কর্তব্যলৈ মন দিব লাগিব। তোমালোক পরিশ্রমী হবা হোক আর কর্তব্য কেতিয়াও অবহেলা নকৰিবা। আমার মন আর প্রাণেরে এই কথাখার উপলব্ধি করিব লাগিব যে একানপতিয়াকৈ আমার কর্তব্য করে আমি দেশর আর লগেলগে ঈশ্বরেরও সেবা করছো। আওহেলারূপী পাপ প্রাচ্য দেশবুরত কেউফালে বিয়পি পড়িছে। এসপ্তাহত কৰিবলৈ দিয়া কাম এটা কেতিয়াবা আমার দুই তিনি মাহেও হৈ নুঠেগৈ। ভবিষ্যৎ জীবন গঢ়ি তোলার এই সময়খিনিতে তোমালোক পরিশ্রমী হবলৈ শিকা, নহলে পিছলৈ এই আওকনিয়া অভ্যাসটো এৰিবলৈ টান পাবা। আজি কৰিব পৰা কামটো কাইলৈ কেতিয়াও পেলাই নথবা। এই জগতজননী বচন ফাঁকি সকলো বুদ্ধিমান মানুহৰ মুখে মুখে হবলৈ ধৰিছে। পঢ়া শুনাত এতিয়া তোমালোকে যেনে কৰিছা, ভাৰ দিয়া আন যেই সেই কামতো পিছলৈ ঠিক তেনেই কৰিবা। জীৱনত কৃতকাৰ্য হোৱা নোহোৱাত সময়ৰ হাত বৰ বেছি। কর্তব্য সম্পাদনত সময় ভালকৈ লগাব পারিলে তোমালোকে জীবনত নিশ্চয় লেখর কিবা করে যাব পারিবা। এইটো আমি মনত রাখিব লাগিব যে আমার এজনের আওহেলাই গোটেই দেশরে অপজহ আনে। দেশর মুখ উজ্বলাব লাগিব তোমালোকেই। জীবনের সকল কথাতে আমার যে আওহেলা সুমাইছে ই বড় দুঃখ লগা কথা হলেও সচা। সময়ের উচিত মূল্য আমি নুবুঝু। এজন বিখ্যাত গ্রন্থকারে কৈছে, ভবিষ্যতে অতীতলৈ সন্তোষেৰে উভতি চাব খুজিলে বৰ্তমানৰ প্ৰত্যেক পলৰে প্ৰকৃত মূল্য আমি বুজিব লাগিব আৰু চাব লাগিব যেন সময়ৰ খুদ এটাও মিছাকৈ মাটিত নপৰে। ইটালীয় দাৰ্শনিক এজনে কৈছিল যে সময়েই তেওঁৰ মাটি ভেটি, আৰু সঁচাকৈয়ে ই এনে মাটি যে ইয়াত চাহ নকৰিলে একো নগজে। কিন্তু পৰিশ্ৰম কৰা পরিশ্রমিক ফল দুনে পাচিয়ে দিব আর তোমার সকল ইচ্ছাকে পূরাব যদি ইয়ার একথাও আওহেলাকৈ পেলায় নথয়। অপকারী ঘাঁহ বন কতো গজিবলৈ নিদিয়ে আর কামত নখতাই লোকক দেখুৱাবলৈ এদরাও পেলায় নথয়। নিষ্ঠাবান হওয়া মানে বাধা বিঘিনি নেমানি নিজের কাম সুচারুরূপে করবলৈ নেরা নেপেরাকৈ লাগি থকাটো। আট বয়সত কোনো বাধা অতিক্রম করবলৈ শিকা নাই, এনে বেশিভাগেই জীবনত মুখামুখি হবলগিয়া সরহভাগ বাধা বিঘিনির আগতে থিয় দিব নোৱাৰে। নিষ্ঠাবান মানুহে তেওঁক কৰিবলৈ দিয়া কাম লাগ বান্ধ নোহোৱাকৈ নকৰে। সকলো সামর্থ্য খটাই খৰচি মাৰি আটাইবোৰ কাম কৰিবলৈ তেওঁৰ সদায় চেষ্টা। নিজৰ সন্তোষজনক আৰু সেই কামত সংস্ৰব থকা আনবিলাকৰো মনত লগা যেন নেদেখালৈকে কামত লাগি থাকিবৰ ইচ্ছা তেওঁৰ কাম আনে ভাল হোৱা নাই বুলিলে তেওঁ হতাশ নহৈ বৰং তাক আৰু সন্তোষজনক কৰিবলৈ চেষ্টাহে কৰে। জীৱনত এই অভ্যাসৰ জহতে আনৰ আস্থাও পাব পাৰি আৰু নিজক দহৰ প্ৰয়োজনীয় কৰি তুলিব পৰা যায়। আকৌ যাৰ কথাৰ ওপৰত ভৰ দিব পাৰি তেওঁ নিষ্ঠাবান। এনে মানুহ কথাত এটা কামত এটা কেতিয়াও নহয়। তেওঁ বিশ্বাসী আৰু প্ৰতিজ্ঞাপূৰণত সদায় যত্নপৰ। তেওঁ সাধু আৰু সকলো ভণ্ডামীৰ ওপৰত। নির্ভৰ কৰিব পৰা চৰিত্ৰ সংসাৰৰ এটি দুৰ্লভ ৰত্ন, কিন্তু জগতৰ প্ৰাণু এই চৰিত্ৰই, কিয়নো ইয়াৰ অবিহনে জগতখন কলুষেৰে ভৰা আৰু বাখৰ অনুপযোগী হৈ উঠে।
1: মুকুতামালা শুনিলে। আজিৰ মুকুতামালাৰ কথাংশ জে এম নিকলছ ৰয়ৰ লিখনিৰ পৰা লোৱা হ'ল। বৰষুণৰ প্ৰতিটো টোপাল সঞ্চয় কৰক, আমাৰ ভৱিষ্যত সুৰক্ষিত কৰক।

বর্ণালী দাস আর শান্তনু গোস্বামীর কণ্ঠ গীতটি শুনিলে। গীতিকার আছিল পরাগ কুমার ভট্টাচার্য, প্রযোজনা আছিল অনুপম চৌধুরীর। অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লোৱা হৈছে সুধীর দাসর গীতর কথা আর প্রযোজনার মিনতি গগৈ বৰুৱাৰ কণ্ঠৰ এই গীতটি।

সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। দিনের 11:30 বজাত আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত গীতেরে কথারে আগবাব ভার্গব কলিতায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসৰ।

0: এফ জিলা পরিবহন বিষয়া, জিলা তত্ত্ব আর জনসংযোগ বিষয়া, শ্রীভূমি পৌরসভার কার্যকারী বিষয়া, রামকৃষ্ণনগর উপবিভাগীয় পশু চিকিৎসা বিষয়া, বসুধা পরিবেশ আর প্রাণী কল্যাণ সংস্থার সভাপতি নয়ন দাস আর সম্পাদক সৌরিম দাসর জেলাখনের সকল পশু চিকিৎসা বিষয়া আর ব্লক পশু চিকিৎসা বিষয়া সকল।
1: জিলাখনত চেক বাউন্স সম্পর্কীয় বিচারাধীন গোচরসমূহ দ্রুতভাবে আপোচৰ ভিত্তিত নিষ্পত্তি করার লক্ষ্যে অহা 18 জুলাইত অনুষ্ঠিত হব একটা বিশেষ লোক আদালত। এই লোক আদালতের সন্দর্ভত আমার সবিশেষ জানাইছে আমার সংবাদদাতায়।
0: সমগ্র দেশের শ্রীভূমি জেলাতেও অহা 18 জুলাই শনিবারে এক বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হব। শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগত অনুষ্ঠিত হবলগিয়া এই বিশেষ লোক আদালত পুৱা 10 বজাৰ পৰা শ্রীভূমির মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ আদালত চৌহদত বহিব। এই বিশেষ লোক আদালতত চেক ভাউন্স সম্পর্কীয় বিচারাধীন গোহর সমূহর আপোচর ভিত্তিত দ্রুতভাবে নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হব। ইয়ার জড়িয়ে সংশ্লিষ্ট পক্ষ সমূহে দীর্ঘদিনিয়া আইনী প্রক্রিয়ার পরা সকাহ লাভ করার সুযোগ পাব। শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষই সংশ্লিষ্ট সকল পক্ষক এই বিশেষ লোক আদালতের সুযোগ গ্রহণ করে নিজের গোহর সমূহ দ্রুতভাবে নিষ্পত্তি করবলৈ আহ্বান জানাইছে।
1: জেলার রেহরূপর পৰা আজি আমি বিদায় লৈছো। আপনাদের কাইলৈ লগ পাম আন এখন জেলার হৈতে। নমস্কার।

0: প্রিয় শ্রোতা, আজির অনুষ্ঠানত মানে উপস্থিত আছো গুৱাহাটীৰ উজান বজাৰ স্থিত সতী রাধিকা উদ্যানত। পুনর্বার এগারী যুবতীর সঙ্গে মানে কথা পাতব বিচার। নমস্কার, আপনার নাম আর পরিচয়টা জানাব।
1: হয়, ধন্যবাদ। মোৰ নাম শ্রী অপর্ণা চৌধুরী আর মানে গুৱাহাটীতে থাকো। আজি এনেকে ফুৰিবলৈ অহার কারণটো হল দিনের সদায় ব্যস্ততার মাজত আমি সন্ধিয়া সময়টো অকমান পাও। সচাই ভাল লাগিছে ইয়াত আহি পেলায়।
0: আপনার আমার অনুষ্ঠানলৈ আদরণি জানাইছো। সন্ধিয়ার এই সময়খিনি সকলে নিজের নিজের ধরনের উপভোগ করেছে, গতিকে আপনার অনুভব সম্পর্কে জানিব বিচাৰিছো।
1: হয়, অনুভবটো সচাই বৰ ভাল লাগিছে। আজি চাওক বতৰো অকমান ডাউৰিয়া আৰু ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত গোটেই মানুহখিনি, আমাৰ সৰু ডাঙৰ, আমাৰ আইতা ককা, গোটেইবোৰ মানুহক ইয়াক দেখি পাইছো। সেইটো বেছি ভাল লাগিছে দেখি পেলাই। আৰু যিটো আমাৰ এতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত যিটো ধুনীয়া বতাহ এটা যে আহি আছে আমি অনুভৱ কৰি আছো, সেইটো কাৰণে তাৰমানে সঁচাকৈ বৰ ধুনীয়া অনুভৱ কৰিছো সেইটো বস্তু। আৰু বতৰটোৰ লগতো খুব ভাল লাগিছে। তাৰ সৈতে দেখিছো যে মানুহবোৰ খুব ইচ্ছুক হৈছে তাৰমানে এনেকে আহিবলে। নিজৰ দিনটো চবেই অলপ এনজয় কৰিছে ইয়াতে আহি পেলাই, আমিও তেনেকে কৰিছো। সেইখিনি
0: হয়, আপনাক ধন্যবাদ জানাইছো। আৰু এই অনুষ্ঠানটির যোগেৰে আপনার প্রিয় গান আমার শ্রোতা সকলে শুনার চেষ্টা করো। আপনি কোনটো গানের অনুরোধ জানাব বিচাৰিব?
1: বতৰটো চাই পেলাই মই আপনাক, আপনি

0: ছবি অঙ্কন করে আছে, আপনার সন্ধিয়ার অনুভব তথা আপনার এই কর্ম সম্পর্কে জানিব বিচারিছো।
1: হয়, মই এজন আর্টিস্ট হয়, মই আর্টরে কাম করো, আর মই আবেলি হলে যেতিয়া দুঃখ ভাগর থাকো তেতিয়া এইটু জায়গার কথা মন পড়ে, আর মই আহি যাও স্কেচ বুক লয় কেনে ইয়াতে আহো, আর কোনবা মোক কলে মই আঁকি দেও বা মই আশে পাশে পরিবেশটাও মই ড্র করে থাকো, আঁকি থাকো, মোর ভাল লাগে এখানে সময়খিনি, মই এখানে সময় ফেভারিট হয়, কারণ গোটে দিনটার ভাগর এতে মই ছপা হয়ে যায় এতে আহিলে, আর ঠান্ডা ঠান্ডা বতা দি থাকে নদী পারত, মোর ভাল লাগে সদায় আহো মই।
0: আসলে আপনি সন্ধ্যার পরিবেশটা খুব সুন্দর করে উদযাপন করেছে, ইয়ার লগতে আপনি ভাল পাওয়া কাম ইয়াতে করেছে, লগতে আপনার কর্মসংস্থাপনের একটা বাট মুকলাইছে, জানি খুব ভাল লাগিল। আমার এই অনুষ্ঠানটি আপনার প্রিয় গান আমার শ্রোতা সকল শুনাবল চেষ্টা করো, আজি অনুষ্ঠানত আপনি কি গানের অনুরোধ জানাব বিচার?
1: জুবিন এটা গান ভাল লাগে, মুগ্ধ হিয়া মোর,
0: জুবিন গার্গর কণ্ঠ মুগ্ধ হিয়া মোর, আপনার ধন্যবাদ জানাইছো।

0: সক্রিয়তা এই মুহূর্ত মোৰ দৃষ্টিগোচর হয়েছে এই সুন্দর পরিবেশত সন্ধ্যার এই সুন্দর পরিবেশত এগারী যুবকে ইয়াত ছবি অঙ্কন করে আছে তখেতর অকান সন্ধ্যার অনুভব সম্পর্কে মানে জানি বিচার নমস্কার আপনার নাম আর পরিচয় জানাব
1: হ্যালো মোর নাম আমিনুল মই দক্ষিণগড় ফালে থাকো মই সদায় আবেলি ইয়াতে আহো আর্ট করো ড্রয়িং করো স্কেচ করো
0: আপনার আমার অনুষ্ঠানলৈ আদরণি জানাইছো আর আপনি যে ইমান সুন্দর পরিবেশত ইমান সুন্দর করে

আকাশবাণী তেজপুৰ নিবেদন কৰিছো সংবাদ ভিত্তিক অনুষ্ঠান ৰেঙনি। প্রকৃতির হাতত ধরি অনাগত দিনলৈ এখোজ শীর্ষক প্রকৃতি সুরক্ষা আর প্রকৃতি সজাগতার বাণীরে গীত মাতর এক খুরিয়া সাংগীতিক ব্যতিক্রমী অনুষ্ঠানেরে শনিবারে বিয়লি মুখরিত হয়ে পড়ে তেজপুর সাহিত্য সভা ভবন। তেজপুরের নিকটবর্তী মিলনপুরের মাধবদেব কলা নিকেতনের উদ্যোগত তেজপুর সাহিত্য সভা আর তেজপুর ইন্সপায়ার একাডেমি সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের সহযোগত অনুষ্ঠিত হওয়া শিক্ষার্থী শিশু কিশোর কিশোরী জড়িত হয়ে থাকা অনুষ্ঠান নির্দিষ্ট বক্তারূপে অংশগ্রহণ করে তেজপুরের প্রকৃতিপ্রেমী সংগঠন উদ্রুপণের স্রষ্টা তথা দরং মহাবিদ্যালয়ের অধ্যাপক হরেন্দ্রনাথ মরাঙে প্রকৃতি সুরক্ষার বাবে সজাগতামূলকভাবে আগবরা ভাষণত কয় যে আমার এই সভ্যতা প্রকৃতি প্রদত্ত, প্রকৃতিয়ে আমার প্রকৃত মাতৃ, অথচ প্রকৃতিয়ে আমাক লালন পালন করার প্রতিদান স্বরূপে আমি নিজ মাতৃস্বরূপা প্রকৃতিক ধ্বংসযজ্ঞত নামিছু। ঠিক কেকোরার দরে কেকোরা জিয়াই থাকে লালিত পালিত হয় নিজ মাতৃর দেহ ভক্ষণ করে, গছ গছনি অবিহনে ধরিত্রীর জৈব বৈচিত্র্যর কথা কল্পনাই করিব নোৱাৰি। যুবকুলর ভিতর মানুহেই গছ নিধনের দীর্ঘদিনিয়া আখরাত ব্রতী হয়ে পড়ছে বলেও তেওঁ আক্ষেপ প্রকাশ করে। তেওঁ কয় যে গছপুলি রোপণ করলেই নহব, সেই গছপুলি সমূহ প্রতিপালন করার বাবেও নিজের প্রচেষ্টা অব্যাহত রাখিব। গছপুলি রোপণ করে তারপর প্রতিপালন নকরিলে সেই পুলি মৃত্যু হলে তার বাবে দায়ী সেই রোপণ করা ব্যক্তিজন। তেজপুর সাহিত্য সভার প্রাক্তন সম্পাদক পঙ্কজ বড়ুয়া আধরা, মাধবদেব কলা নিকেতনের উপদেষ্টা লন্টু শইকীয়ায় আদরণী ভাষণ আগবরা অনুষ্ঠানটি, সংগীত শিল্পী প্রাঞ্জল শইকীয়ার পরিচালনাত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার কাজিরঙা শীর্ষক কালজয়ী গীতটি কাজিরঙার সকল জন্তুর মুখা পরিধান করে সমবেতভাবে পরিবেশন করে তেজপুরের কেবাখনো বিদ্যালয়ের কণ কণ শিক্ষার্থী সকলে। মাধবদেব কলা নিকেতন অধ্যক্ষ ময়ূর কাঞ্চন বরার চিন্তা আর পরিকল্পনার অনুষ্ঠানটি শুয়নি গাঁওর সেন্দুরিয়া বাট শীর্ষক এখনি গীতি আলক্ষর প্রকৃতি সুরক্ষার বাণী বিলুয়া হয়। ময়ূর কাঞ্চন বরা রচিত পরিচালিত প্রাঞ্জল শইকীয়ার সংগীত পরিচালনার গীতি আলক্ষখনত বহুকেইটা কালজয়ী গীতর সমাহার ঘটে। অনুষ্ঠানটি লোকশিল্পী দীনারাম বড়োয়ে, লোকনাথ গোস্বামী আর মহেন্দ্র হাজরিকার গীত পরিবেশন করে রাইজক মুগ্ধ করে। তেজপুর সাহিত্য সভার সভাপতি ধ্রুবজ্যোতি দাসে শলাগ জ্ঞাপন করা এই অনুষ্ঠানটি কেবাগৰাকীও কণ কণ শিল্পীর লগতে তেজপুরের ভালে কেগৰাকী শিল্পীয়ে অংশগ্রহণ করে। তেজপুরের প্রথমখন সংগীত শিক্ষার অনুষ্ঠান জ্যোতিকলা কেন্দ্র সংগীত মহাবিদ্যালয়ত গুৱাহাটীর সংগীত সত্রর প্রতিনিধি দল উপস্থিত হয়। ছত্তিশগড়ের রাজ্যপালের আর্থিক সাহায্যরে সম্মানিত বিশিষ্ট সংগীত শিল্পী জ্যোতিকলা কেন্দ্র সংগীত মহাবিদ্যালয় অধ্যক্ষ লিখন শর্মা, রকেশ্বর শইকীয়া বরবায়ন সত্রিয়া বটারে বিবহিত হওয়াত বিশেষভাবে সম্বর্ধনা জানা হয়। ইয়ার উপরও রকেশ্বর শইকীয়া বরবায়নের দুহিতা সংগীত নাটক একাডেমি বটা প্রাপক রঞ্জুমণি শইকীয়ায় বিশেষভাবে প্রশংসা জানায়। সত্রিয়া নৃত্য আর জ্যোতি সংগীতের সংগীত সত্রর প্রতিনিধি সকলক আদরণি জানা হয়। চাহিদা অনুপাতে কণীর উৎপাদন কম হওয়া বাবে মূল্য বৃদ্ধি হয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়া বলে উঠা অভিযোগের উত্তর দিয়ে সরকারের ক্যাবিনেট মন্ত্রী নীলিমা দেবীয়ে কয় যে কণীর উৎপাদনের বাবে অধিক চেষ্টা চলাব লাগিব আর চাহিদা অনুপাতে এতিয়াও রাজ্যখনত কণীর উৎপাদন সীমিত সংখ্যকে হওয়া পরিলক্ষিত হয়েছে। পশুপালন, পশু চিকিৎসা আর মীন বিভাগের মন্ত্রী নীলিমা দেবীয়ে তেজপুরের বারিকা চুবুরীস্থিত জেলা কুকুরা পামত দেওবারে বিভাগীয় মন্ত্রীগী উপস্থিত হয়ে অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রদর্শনীমূলক কণী পড়া কুকুরা পামর উন্নীতকরণ প্রকল্পর আধারশিলা আনুষ্ঠানিকভাবে স্থাপন করে। আশি দশকলৈ কণী আর কুকুরা উৎপাদনত বিশেষ স্থান লাভ করা তেজপুরের এই সরকারি ফার্মখন পাছলৈ এক প্রকার মৃতপ্রায় অবস্থালৈ গতি করেছিল। মন্ত্রীর দ্বারা উন্নীতকরণ প্রকল্পর আধারশিলা আনুষ্ঠানিকভাবে স্থাপন করাত এক আশার বতরা কহিয়ায় নিছে তেজপুর তথা শোণিতপুরবাসীর বাবে। তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভা, বরসলা বিধায়ক ঋতুবরণ শর্মা, জিলায়ুক্ত আনন্দ কুমার দাস, বিভাগীয় বিষয়াসকলের উপস্থিতিত সরকারের পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের উদ্যোগত গ্রাম্য আন্তঃগাঁথনি উন্নয়নের পুঁজি RIDF-র অধীনত অত্যাধুনিক ব্যবস্থাপনার কুকুরা ফার্মখনের উন্নীতকরণ সম্পর্কত মন্ত্রীগিয়ে কয় যে প্রায় 5,000 কণীর পরা কুকুরা পালনেরে এই প্রকল্প বিভাগটক টনকিয়াল করব। ইয়ার মহিলা আত্মসহায়ক গোট জড়িত হয়ে স্বাবলম্বী হওয়ার বাট মুক্তি হব।

0: নির্বাচনের কেন্দ্রত সরকার সলনি হওয়ার বাবে 1980 চনলৈকে পদ্ম সন্মান প্রদান বন্ধ করা হয়েছিল 13 জুলাই দিনটুতেই। 2011 চনত মুম্বাই তিনিটা স্থানত সন্ত্রাসবাদীয় ঘটুয়া বোমা বিস্ফোরণত 26 জন লোকের মৃত্যু হয়েছিল আর 130 জন লোক গুরুতরভাবে আহত হয়েছিল আজির দিনটুতেই। 2012 চনের আজির দিনটুতেই গুয়াহাটীত হওয়া যুবতীর শালীনতাহীন হানির ঘটনার দেশজুড়ি প্রতিক্রিয়া প্রকাশ করেছিল বিভিন্ন দল সংগঠনে। 2012 চনের আজির দিনতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রূপে জগদীশ শেট্টারে শপথ গ্রহণ করেছিল। 1793 চনের আজির দিনটি জন ক্লিয়ার ইংরেজ কবি জন ক্লিয়ারের জন্ম হয়েছিল। 1931 চনের আজির দিনটি ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী বীণা রায়ের জন্ম হয়েছিল। 1939 চনের আজির দিনটিতে প্রকাশ মেহরা ভারতীয় চলচ্চিত্র জগতের এগৰাকী বিশিষ্ট প্রযোজক তথা পরিচালক জন্ম হয়েছিল। মৃত্যু হয়েছিল 2009 চনত। 1959 চনের আজির দিনটিতে জাং ডাও বডোসা বড়োভাষার চলচ্চিত্র পরিচালক চিত্রগ্রহণকারী আর সম্পাদকগুলির জন্ম হয়েছিল। 1944 চনের আজির দিনটিতে এরন রুবিক হাঙ্গেরি স্থাপত্যবিদ তথা অধ্যাপক রুবিক কিউবর উদ্ভাবকগুলির জন্ম হয়েছিল। 1992 চনের আজির দিনটিতে কেশরবাই কেরকার জয়পুর অট্রেলি ঘরানার এগৰাকী হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত কণ্ঠশিল্পী তেখেতর জন্ম হয়েছিল। 1762 চনের আজির দিনটিতে মৃত্যু হয়েছিল পৃথিবীর মেরুদণ্ড ঘূর্ণনের আবিষ্কারক জেমস ব্রডলির। 1812 চনের আজির দিনটিতে মৃত্যু হয়েছিল বিশিষ্ট জার্মান জ্যোতির্বিদ নেপচুন গ্রহর সন্ধান পয়া যিগী আছিল প্রথম ব্যক্তি হেনরিক লুই দ্য অর্টেস্টর মৃত্যু হয়েছিল। 1921 চনত ফরাসি পদার্থবিজ্ঞানী আর আবিষ্কারক গেব্রিয়েল লিপম্যানের মৃত্যু হয়েছিল। 1908 চনত পদার্থবিদ্যার বাবে নোবেল বঁটা লাভ করেছিল। 1995 চনের আজি 13 জুলাইর দিনটিতেই সাহিত্যিক ভারতীয় জ্ঞানপীঠ বিজয়ী প্রথমগী মহিলা আশাপূর্ণা দেবীর মৃত্যু হয়েছিল। আশাপূর্ণা দেবী এগারী প্রসিদ্ধ বঙালী ঔপন্যাসিক আর কবি। নিজের জীবনকালত অনেক বঁটা বাহন আর সন্মানের বিভূষিত হওয়ার আশাপূর্ণা দেবী 1976 চনত জ্ঞানপীঠ বঁটা আর ভারত সরকারের পর পদ্মশ্রী সন্মান লাভ করেছিল। উল্লেখযোগ্য যে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ বঁটা লাভ করা প্রথমগী মহিলা সাহিত্যিক। জব্বলপুর রবীন্দ্র ভারতী বুরোদ্দান আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ডিলিট উপাধি প্রদান করা হয়েছিল। 1989 চনত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আশাপূর্ণা দেবীক দেশী কোত্তমা সন্মান প্রদান করেছিল। উপন্যাস আর ছুটিগল্পর ক্ষেত্র আগবহা অমূল্য অবদানের 1994 চনত সাহিত্য একাডেমি আশাপূর্ণা দেবীক ইয়ার সর্বোচ্চ সন্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রদান করেছিল। আশাপূর্ণা দেবীর 1909 চনের 8 জানুয়ারীত একটা বৈদ্য পরিয়ালত জন্ম হয়েছিল। উত্তর কলিকতার পটল ডাঙ্গাস্থিত মামাকর ঘরত জন্ম হয়েছিল। জন্মর সময় দিয়া নামটো আছিল আশাপূর্ণা দেবী গুপ্তা। আশাপূর্ণা দেবীয়ে শৈশবের প্রথম কালচোৱাৰ বৃন্দাবন বকুলেনত অবস্থিত এটা অত্যন্ত রক্ষণশীল পরিয়ালত পার করেছিল। সেই ঘরখন বহু সম্পর্কীয় লোকেও ভরি আছিল। পুরনি প্রথা আর সাতনাম পুরুষের আদর্শত বিশ্বাসী আইতাকর নির্দেশ মতেই সকল ঘরখন চলিছিল। আইতাকর আধিপত্য থাকা সেই ঘরখনত কন্যা সন্তানক স্কুললৈ যাবলৈ দিয়া নহৈছিল আর ব্যক্তিগত শিক্ষকও কেবল লরার বাবেহে আছিল। এনেকৈ আশাপূর্ণাই বর্ণমালাখন শিকি লৈছিল ভায়েকক পড়ুৱাবলৈ অহা শিক্ষকগৰাকীৰ জৰিয়তে। আশাপূর্ণার দেউতা ঘরেন্দ্রনাথ দত্ত সেই সময় এগৰাকী প্রখ্যাত চিত্রকর আছিল। শৈশবৰ পৰা কিতাপ পঢ়াৰ স্বভাব আৰু আশাপূর্ণাই আনুষ্ঠানিক শিক্ষা লাভ নকৰিলেও 1992 চনের এদিনাখন তেওঁ গোপনে এটা শিশু কবিতা রচনা কৰিছিল আৰু 23 বছৰ বয়সত আশাপূর্ণাই বাইরৰ ডাক নামৰ এই কবিতাটো আলোচনীখনত প্রকাশ পাইছিল। 1924 চনত মাত্র 15 বছর বয়সতে আশাপূর্ণাক বিয়ার বাবে কলিকতার বাগদত্তার কৃষ্ণনগর বাসগৃহলৈ পঠোৱা হল। এটা শ্রোতাসকলে বাতৰি শিৰোনাম।
1: নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ নিশা আঠ বজাৰ মুখ্য বাতৰি পঢ়িছো।

0: আদি ব্যবহারের ফলত বায়ুত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাংঘাতিকভাবে বাড়ি গেছে। এইটো গোলকীয় উষ্ণতা বৃদ্ধির একটা অন্যতম কারণ। আর পৃথিবীর এটা প্রধান ডর সমস্যা হয়েছে সমগ্র যুবকুলের গোলকীয় উষ্ণতা বৃদ্ধি। এই ক্ষেত্রে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে কার্বন মনোক্সাইড যদি ক্রমে বাড়ি গিয়ে থাকে, তার ফলত আমি জানিছো যে আমি ইয়ার ফলও অল্প কিছু পরিমাণে পাইছো যে বানপানী, অতিবৃষ্টি, খরাং বা পাহাড়ের ভূমিস্খলন, নদীর গতির পরিবর্তন, অস্বাভাবিক গরম আদি সমস্যায় দেখা দিছে। গছ গছনিয়ে এই অতিরিক্ত কার্বন, মই যেখিনি কার্বন ডাইঅক্সাইডের কথা কৈছো, এই গছ গছনিয়ে কিন্তু এই অতিরিক্ত কার্বন শোষণ করে জলবায়ু কিছু পরিমাণে নিয়ন্ত্রণত রাখে। গতি আমি গম পালো যে গছ গছনি বনাঞ্চলের আমি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
1: হয়, আমার রাজ্য মানে অসম আর উত্তর পূর্বাঞ্চল ইয়ার গুরুত্ব কেনেকুয়া ধরনের বিষয়ে অল্প বুঝাই কোকসুন।
0: এটু বড় গুরুত্বপূর্ণ কথা। অসম বা উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে মই প্রথমেই উল্লেখ করেছো উত্তর পূর্বাঞ্চল এখন জৈব বৈচিত্র চহকী অঞ্চল, ওয়ান অফ দ্য বায়োডাইভার্সিটি হটস্পট অফ ইন্ডিয়া। আর অসম বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের ভিতর অসমের বনাঞ্চল, অসমের ভূখণ্ডর প্রায় 34.2% বনাঞ্চল। আর সমগ্র উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চল ভারতের ভিতরতে অন্যতম একটা সেউজিয়া অঞ্চল। আমি সকলে জানো যে কাজিরঙা, মানা, নামেরি, দিহিং পাটকাই, ওরাং, নতুনক এটা ডিক্লেয়ার হয়েছে রাইমনা ন্যাশনাল পার্ক, এই ধরনের আমি বিভিন্ন ধরনের নানা কেবাখনো ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য আমার আছে বনাঞ্চলত। আমি এই ক্ষেত্রে যথেষ্ট চহকী। আমার চাহ বাগিচার কথা আমি সকলে অসমবাসী জানো। এই বনাঞ্চল সমূহে, এই চাহ বাগিচা সমূহে এই যে কার্বন শোষণ করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হে উত্তর পূর্বাঞ্চল কেবল জৈব বৈচিত্র ভরালেই নহয়, ই ভারতের ভারতবর্ষ বা সমগ্র পৃথিবীর জলবায়ু সুরক্ষার ক্ষেত্রতো একটা ডর শক্তি। আমার উত্তর পূর্বাঞ্চল বা অসমক, আমার এই বনাঞ্চলের খিনির কারণে আমি যে বনাঞ্চলের পরাই পোনপটিয়াক বনাঞ্চলের প্রডাক্ট বিলাক লাভ করেছো এইটাই নহয়, গোটেই আমি পৃথিবীবাসীকো, আমার অসমবাসী বা আমার উত্তর পূর্বাঞ্চলে এই বনাঞ্চলের জড়িয়ে বিশেষভাবে উপকৃত করে আছে।
1: এবার আছো বন্যপ্রাণী সংরক্ষণের কথা। বন্যপ্রাণী সংরক্ষণ কিয় ইমান প্রয়োজনীয়, ইয়ার লগত এই কার্বন ডাইঅক্সাইড যে আবদ্ধকরণের কিবা সম্পর্ক আছে নাকি?
0: এইটোয়ে আমি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথা। আমি বনাঞ্চলের কথা কই আছো, বনাঞ্চল বা বন্যপ্রাণী। আমি প্রথমেই জানিব লাগিব যে বনাঞ্চল থাকিলে বন্যপ্রাণী থাকিব, আকৌ বন্যপ্রাণী থাকিলেহে বনাঞ্চল থাকিব। সংরক্ষণ মানে কেবল বনাঞ্চলত প্রবেশ নিষিদ্ধ করাই নহয়, সংরক্ষণ মানে হল প্রকৃতিক এনেদরে ব্যবহার করা যাতে আমার পিছর প্রজন্ময়ও একই ধরনের তার সুফল লাভ করিব পারে। এইটুক সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবিলিটি বলে কোয়া হয়। আমি যদি আজি সকলো গছ কাটি পেলাও, সকলো নদী বা জলজ যেবিলাক সম্পদসমূহ আমি দূষিত করো, সকলো বন্যপ্রাণী শেষ করে দিও, তেন্তে আমার সন্তানসকল আমি কি দিম, কি এড়ি থ যাম তালোকর কারণে? হে সংরক্ষণ মানে হল একটা দায়িত্বশীল ব্যবহার। আর এই বনাঞ্চল আর বন্যপ্রাণী সংরক্ষণে এই কার্বন সিকুয়েস্ট্রেশন এই প্রক্রিয়াট বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা মই যদি এটা বিশেষভাবে বন্যপ্রাণীর কথা কব খোঁজো বা জীবকুলের কথা কব খোঁজো, মই প্রাণী বিজ্ঞানের মানুষ হিসাবে একটা কথা উল্লেখ করব খুঁজেছো। মৌমাখি, যেবিলাক মৌমাখি বা বাটারফ্লাই, এই পখিলা, বাটারফ্লাই এন্ড হানিবি, এই পতঙ্গ দুটার কথা বিশেষভাবে উল্লেখ করব পারো। এই দুটা যদি জীব পৃথিবী কুলের পরা পৃথিবীর পরা নোহা হয়ে যায়, কিছু বছরের পিছত আমি জীবকুলের বাবে জিয়াই থাকার সন্ত্রাস হব, জিয়াই থাকিবলৈ অসুবিধা হব। কিয়? এই জীববিধে, এই জীবকেইবিধে পরাগ যুগের জড়িয়ে যি উপকার করে আছে আমি এইটো উপলব্ধি নিশ্চয় করব লাগিব। যদি পরাগ যুগ নহয় আমি গছ বনের বৃদ্ধি নহব। ঠিক তেনেক অকল এই যে কীট পতঙ্গই নহয়, বাকি জীবসকল বিভিন্ন চৰাই, বাদুলি, এইবিলাকে পরাগ যুগের ক্ষেত্রে বা গছ গছনি সম্প্রসারণের ক্ষেত্রে যথেষ্টভাবে ভূমিকা পালন করে। আর এই জীবসমূহে বনাঞ্চল থাকিলেহে এই জীবসমূহ থাকিব, আর এই জীবসমূহে এই বনাঞ্চল সমূহ সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। এতিয়া এই জীবসমূহের ভিতর এটা জীব নাইকিয়া হলে বহুতো জীব প্রভাবিত হব। এটা জীব যদি আমি প্রত্যেকটা জীব, প্রত্যেকটা

0: শ্রোতাসকলে মেন পড়ে শ্রোতাসকলের হোয়াটসঅ্যাপ যোগে অনুরোধর গীত অনুষ্ঠান মূর্ছনা শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শ্রোতাল আগবাইছ হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান। অনুষ্ঠানত পুনতে শুনাবলৈছো তেজব বোলছবিত অলকে আগ্নিক আর মাধুর দীক্ষিতর কণ্ঠর এই গীতটি।
1: নমস্কার।